0: 95.5 আর 99.7 লাখান্ড রেডিও ITN সেবে শ্রীলঙ্কা হান্ড
1: বেলাব পেরিবুরে কলহাই
2: বেলাব ওব ভেত গিনা আবে
3: বার্তা পিট বার্তা কবন কোটি আটে NLB দানাড়ি তাহনে লুতরাইয়েন রাতে সংবর্ধনেট তেমন্ত শক্তিয়ক পেমিন ওবাত দিনবা রাতাত দিনবত দানা নিদাহনে বিলদিগেন ওবাত কোটিপতি কুওয়ান